0: চতুর এক পেরাইনা ইয়া ঘোড়া বললাম ইয়া চতুর বললাম
1: এক চতুর নার করকে সিঙ্গার এক চতুর নার বড়ি হোশিয়ার মেরে মন কে দ্বার ঘুসত জাত আপনে হি জাল মে ফসত জাত হম মরত জাত।